আর হাতি ঘোড়া পালকি, আর হাতি ঘোড়া পালকি, আর নন্দকে আনন্দ ভয়ো জয়।